আকাশবাণী জোচাঁদপুর এফএম মেঘহার্জ আলেখাত পৈলিয়া পানুগি পোয়াংখিয়া পাইতে প্রোগ্রাম আহি আমাসে পেনিন তু জিংকাল পাইতে প্রোগ্রাম হুনসে এঙাই হেতুতে নভেকুন জিং ফা তু জিংকাল ইহুনসে আ ভি পুমখান হাং লোম তে আপন ফাই খেদিং ইহি তুই নমাসে পেনিন ভি পুমখান হাং লোম তে আপন ও খ্রিস্টিয়ান খোয়াল জিন চিলা ইংাই দিঙু

আকাশবাণী জয় চাঁদপুর এফ এম জালেখাত পৈলি মেঘর চাকিপান হংকি পং খেয়াহি তুনে তাকলাম দাংনি লেমিনি সোম নঙালে গিয়াদা কিন্তু কিতনি তুনা দি গাহুনসে পাথে তা আঙাই খেতু তেনবে কুনি তাকলাম ফা তুনা ডাক থমুং গিং ডিং তো কিতনি মুম্বাই পানা লাকসন বিবেদ ভারতীয় রেলে হুনসে ইংহাই খিদিং

জান দারুকন রেনমার প্রোগ্রাম এলুটার নকতা হি হে আকাশ বাণী চোরজানপুর এফ এম জালে ফাট পয়েন্ট পেলেন থাকা হমিন ক্লাসু মার প্রোগ্রাম আনি অলেভাই জানতিং এই প্রোগ্রাম লাইটু হাই থোটন নি জানতিং থা লেভাই জানতিং এই হুনা লাতু লেং গাইটু হাই ইন গাই নোম তক তক ইন হুম থাং হাই গাই থাং এই তা সুন আকাশ বাণী চোরজানপুর স্টেশন আইন থাকেন কমার্শিয়াল স্পট এই হুমিন ক্লাবক দিঙানি অলে তু হিন এই হাই থাক আমাক না আদিং ইন হাতলং আমাক না আদিং ইন খেল বজার তি হা লি রাম থর কেবম লে রুল হাই নিক ল হাই গাই থাং এই হি হাতলং তু হে থে মূল বং খুয়াইন থকিন লথ্রাম বুঙা হাইন আন থাঙ্গ লোহাই গাই থাং এই খেল বজার

আকাশবাণী জয়চান পর্দা গেলে মিনে সোমনিয়ং দিন তো কীর্তনীন লোকাল টেলেন থা আসা অবদিও রসুন আপানি না লতালে ইঙাই হিদিং